0: আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আশা করি আপনার সবাই ভালো আছেন। আমাদের নিয়মিত এই আয়োজন প্রতি সপ্তাহের 4EBFM লাইভ ব্রিসবেন বাংলার রেডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিক, আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্যানেলিস্ট সাদিদ ভাই। সাদিদ ভাই কেমন আছেন?
1: জি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ খুব ভালো, আপনি কেমন আছেন?
0: এই তো আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন আমাদের অতিথি জনাব মোহাম্মদুল হাসান ভাই। মোহাম্মদুল হাসান ভাই কেমন আছেন আজকে?
2: ধন্যবাদ মুশফিক, আমি ভালো আছি। ধন্যবাদ সাদিদ আমার সঙ্গে আসার জন্য, মুশফিককে ধন্যবাদ।
0: ধন্যবাদ ভাই। আমরা আজকে সরাসরি প্রোগ্রামের প্রথমে চলে যাই। শুরু করার আগে বলে দিচ্ছি যে এই প্রোগ্রামটি নিয়মিত প্রত্যেক বুধবার ব্রিসবেন সময় রাত 8টা এবং বাংলাদেশ সময় বিকেল 4টার সময় প্রচারিত করা হয়। আপনারা খুব সহজে হয় আপনারা রেডিও 4EBর ওয়েবসাইটে কিংবা 98.1 ওয়েবসাইটে টিউন করলে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। তো মাহমুদুল হাসান ভাই, ধন্যবাদ আজকে আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমরা এই শোটা শুরু হওয়ার আগে কথা বলছিলাম আপনার ক্যারিয়ারের ব্যাপারে। আপনি বেশ অনেক দিন ধরে সাস্টেনেবল বিল্ডিংয়ের এলাকায় আপনি কাজ করছেন। এই এলাকাটা আমারও বিশেষভাবে খুব প্রিয় একটি এলাকা। তো আপনি যদি একটু আপনার কাজের ব্যাপারে একটু আমাদেরকে আলোকিত করতেন, এখানে কতদিন ধরে আছেন এবং কী করছেন?
2: ধন্যবাদ মুশফিক, খুব সুন্দর একটা প্রশ্ন। আমি যে এরিয়াতে কাজ করি, তো অস্ট্রেলিয়াতে আসার পরে 2009 আমি কিউটি থেকে একটা মাস্টার্স করি, সেটা হচ্ছে বিল্ডিং এনার্জি অ্যান্ড সাস্টেনেবিলিটির উপরে, প্রায় 2 বছর। তারপরেই ঠিক এই এরিয়াতেই আছি। তো সেই হিসেবে ধরলে 2010 থেকে শুরু করে 2026 16 বছর যাবত, মানে একটা লম্বা একটা জার্নি, এখনও এই এরিয়াতেই আছি। তো বিল্ডিং সাস্টেনেবিলিটিতে বলতে যে এরিয়াটার কথা বোঝায়, সেটা হচ্ছে যে বিল্ডিং তার পুরো লাইফ সাইকেলে ইকোনমিক্যালি ভায়াবল থাকতে হয়, তাকে এনার্জি এফিশিয়েন্ট হতে হয়, ওয়াটার এফিশিয়েন্ট হতে হয়, এবং যে বিল্ডিংটা হেলথ এবং ওয়েলবিং যা মানে অকুপেন্টদের, আই মিন যারা টেনেন্ট থাকবে তাদের দিকটা বেশ ভালো করে দেখা হয়, এবং সেই সঙ্গে আরও দেখা হয় যেতে এনার্জি এবং রিসোর্স এফিশিয়েন্সিটা ঠিক থাকে, মোট কথা অ্যাসেট ভ্যালু ঠিক রাখা। তো এরিয়াটা ব্যাপক আছে অনেকদিন হলেই, এই এরিয়া বেশ ফ্লারিশিং অস্ট্রেলিয়াতে, এবং অনেকেই এই এরিয়াতে কাজ করছেন, স্পেশালি আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার্স, টেকনোলজিস্ট এবং অনেক রকমের প্রফেশনালরাই কাজ করছেন এই এরিয়াতে।
0: ধন্যবাদ হাসান ভাই, একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা গেল। আপনি কি আমাদেরকে বলতে পারবেন আপনার অভিজ্ঞতাতে এই এলাকাতে মানুষ সবার ক্যারিয়ার প্রসপেক্ট কীরকম এবং ভবিষ্যৎটা কীরকম দেখছেন আপনি?
2: হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন। তো আমি যেটা দেখেছি যে গত 16 বছর হলে দেখা এবং আরও ভবিষ্যতের দিকে যদি তাকাই, অনেক ম্যাসিভ একটা ইম্প্রুভমেন্ট হয়েছে। শুধু গ্র্যাজুয়েটরা নন, অনেক টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এখানে লোকজন কাজ করতে পারে, যে কোনো ইঞ্জিনিয়ারিং থেকে আসা যায়, আর্কিটেকচার থেকে আসা যায় এবং নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেও আসা যায়। তো সেই হিসেবে প্রসপেক্টটা বেশ ভালো, মার্কেটের অনেক ডিমান্ড আছে বিভিন্ন স্যালারি লেভেল অনুযায়ী, এবং বিভিন্ন কোম্পানিতে, কনসালটেন্সিতে, আর্কিটেকচার ফার্মে, ইঞ্জিনিয়ারিং ফার্মে, এবং অনেকে সোল ট্রেডার হিসেবেও অনেকে কাজ করেন। তো এটা আমি বেশ ভালো প্রসপেক্ট হিসেবেই দেখি, এখনও ডিমান্ড বেশ ভালোই আছে, ভবিষ্যতে ডিমান্ড থাকবে। যখনই কার্বন এমিশন বা বিল্ডিং নিয়ে কাজ বা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ, তো সাস্টেনেবিলিটি এরিয়াটা অনেক ব্যাপক আকারে থাকবে বলে আমার কাছে মনে হয়।
0: চমৎকার, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে কীরকম একটা ম্যাসিভ একটা এখানে ডেভেলপমেন্ট এবং কত ক্যারিয়ার প্রসপেক্ট বা চাকরি বাকরির সুযোগ রয়েছে। হাসান ভাই, আপনি যদি আমাদেরকে বলেন, আমাদের নিয়মিত দর্শক শ্রোতার মধ্যে নানান রকমের স্টুডেন্টরা বা যারা এই তাদের ক্যারিয়ার প্রথম ইয়েটা নেওয়ার চেষ্টা করছে, তাদের জন্য যদি এই সেক্টরে চাকরি নিতে চায় তাহলে তাদের জন্য কীরকম প্রসপেক্ট আছে এবং তাদের কী করতে হবে আপনার মতে?
2: হ্যাঁ, সুন্দর আরেকটি প্রশ্ন। আমার কাছে যেটা মনে হয় যে অস্ট্রেলিয়াতে জব মার্কেটে ঢুকতে এই এরিয়াতে অন্য এরিয়ার মতোই, বাট এখানে আসলে মানে তার অভিজ্ঞতাটা না থাকলে হয়তো একটু কঠিন, তবে আমি ঠিক ওই রকমভাবে বলবো না, কারণ অনেক গ্র্যাজুয়েট আছেন যারা যাদের কোনো অভিজ্ঞতা নেই কিন্তু বিভিন্ন কোম্পানিতে তারা চেষ্টা করেছেন এবং সরকারি বিভিন্ন কাউন্সিলেও চেষ্টা করেছেন। তো আমি বলবো যে এই এরিয়াটার প্রতি আগ্রহ থাকতে হবে, এটা আমি এই এরিয়াতে কাজ করব এরকম একটা মেন্টালিটি নিয়ে থাকা। দ্বিতীয়ত আমি বলবো যে কিছু শর্ট কোর্স করা যেতে পারে, সেটা গ্রিন বিল্ডিং সম্পর্কে, সাস্টেনেবিলিটি সম্পর্কে, কার্বন এমিশন সম্পর্কে। আরেকটা উপায় আমি বলবো, তৃতীয়ত যদি কেউ স্পেশালাইজড হতে চান, এই এরিয়াতে কাজ করতে চান, তাহলে একটা একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা 1 বা 2 বছরের একটা মাস্টার্স ডিগ্রি বিভিন্ন ইউনিভার্সিটি অফার করে থাকেন, কোর্স ওয়ার্ক বা মাস্টার্স বাই রিসার্চ, তারা সেটাও করতে পারেন। তবে নানাভাবেই এই এরিয়াতে আসার সম্ভাবনা রয়েছে, একটু রিসার্চ করা বা এই দিকটাতে দেখার একটা প্রয়োজন।
0: ধন্যবাদ ভাই। আপনি যেমন বললেন, যেটা আমি বুঝতে পারছি যে মানে যেহেতু আপনি বললেন যে সোল ট্রেডার থেকে শুরু করে স্পেশালিস্ট লেভেল পর্যন্ত সবারই এখানে সুযোগ রয়েছে, তার মানে আমাদের যারা ছাত্র জনতা এবং অন্যান্য যারা নতুন ক্যারিয়ার শুরু করবেন তাদের জাস্ট তাদের অভিজ্ঞতা নেই দেখে তাদের দিশেহারা হলে চলবে না। ভাই যেটা বললেন যে আত্মবিশ্বাস এবং ইন্টারেস্ট, মানে ইচ্ছাটা থাকতে হবে যে আমি এই এলাকায় কাজ করব। আর আমরা জানি যে হাসান ভাই কাজের বাইরেও তারা সে অনেক ক্যারিয়ার মেন্টরশিপ করে আসেন, তো এটাও আমরা এক্সপ্লোর করব, কারণ এটাও একটা রেলেভেন্ট টপিক এই যারা নতুন ক্যারিয়ার শুরু করছেন। কিন্তু তার আগে আমরা একটা সুন্দর একটা পছন্দের গান শুনে আসি।

0: শ্রোতা শুনছেন ব্রিসবেন বাংলা রেডিও, রেডিও ফোর এবি 98.1 FM থেকে। স্টুডিওতে হাসান ভাই আছেন, মুশফিক ভাই আছেন, আমি এবং আমি সাদিদ আছি আপনাদের সাথে আজকে। হাসান ভাই, আমরা গানে যাওয়ার আগে বিল্ডিং সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলছিলাম, তো কথা আপনাদের কথার ফাঁকে আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে আসলে এটা কি শুধু কমার্শিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য একইভাবে প্রযোজ্য এই সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্টের ব্যাপারটা?
1: হ্যাঁ, এটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য প্রযোজ্য, মানে সব বিল্ডিং টাইপের সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করা যায় আর কি।
0: সেক্ষেত্রে আসলে আমি একটু, মানে আপনি যদি সহজ করে আমাদের শ্রোতাদের জন্য বলেন যে যারা আসলে নতুন বাসা কিনছে বা নতুন বাসার কনস্ট্রাকশনে যাচ্ছে, তারা হয়তো অনেকেই অনেকের কাছেই এই সাস্টেনেবিলিটির ব্যাপারটা অতটা তাদের মাথায় থাকে না। বাসা বানানোর সময় আসলে আমরা বাসার ডিজাইন নিয়ে চিন্তা করি, বাসার ফিটিংস নিয়ে চিন্তা করি, আলো বাতাস নিয়ে হয়তো চিন্তা করি, বাট এই যে সাস্টেনেবিলিটির ব্যাপারটা আসলে আমাদেরকে কীভাবে লক্ষ্য রাখতে হবে, এবং আমরা যখন বিল্ডারের সাথে নেগোশিয়েট করি তখন কি এটা নিয়ে কিছু আমাদেরকে বলতে হবে কি না, বা কোন কোন জায়গায় এক বাসার মালিক হিসেবে যিনি বানাচ্ছে বাসাটা তাদের নজর দিতে হবে, বা বাসা কেনার সময়ও কোন কোন জায়গায় আসলে নজর দিতে হবে এটার জন্য?
1: হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন সাদিক। এটা আসলে আমি যে এরিয়াতে কাজ করি আমি ঠিক এই কথাগুলোই আমার ক্লায়েন্টকে বলি, আর্কিটেক্টদের বলি, বিল্ডারকে বলি, যে যে কোনো ডিজাইন করতে গেলে এবং সে অনুযায়ী যদি কনস্ট্রাকশন করা হয় তাহলে কিছু ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে আমি এখানে বলবো যে যে কেউ নতুন বাসা বানান অথবা কিনে নেন, অথবা তিনি যদি নিজেই অন্য কাউকে দিয়ে নতুন করে ডিজাইন করান, আপনি প্রথম যে কোশ্চেনটার অ্যান্সার আমি বলবো সেটা হচ্ছে দুটো আইটেম তাকে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে তার এনার্জি এফিসিয়েন্সি সার্টিফিকেট, এটাকে অস্ট্রেলিয়ান ভাষায় বলে ন্যাশনাল হাউস এনার্জি এফিসিয়েন্সি রেটিং সার্টিফিকেট। এটা রিকোয়ারমেন্ট হচ্ছে 7 স্টার বা 6 স্টার বা 5 স্টার, ডিপেন্ড করে এটা বাসার এক্সটেন্ডের উপরে। আর দ্বিতীয়ত একটা এনার্জি রিপোর্ট, এনার্জি এফিসিয়েন্সি রিপোর্ট। এই দুটো জিনিস যদি আপনার না দেখানো হয় তাহলে আপনি ডিনাই করতে পারেন, আপনি বলতে পারেন যে আমার ডিজাইনে এবং কনস্ট্রাকশনে এই এলিমেন্টগুলো আছে কি না। তো এখানে আমি অল্প করে কিছু এলিমেন্টের কথা বলবো, যেটা হচ্ছে যে আপনার বাসায় যদি সিলিং ফ্যান না থাকে, আপনার বাসায় যদি টিন্টেড গ্লেজিং, লোই টিন্ট অথবা সিঙ্গেল বা ডাবল গ্লেজিং যদি না থাকে, আপনার বাসায় যদি ঠিকমতো টাইলস ফিটিং এবং কার্পেট ভাইনিল থেকে শুরু করে অনেক এলিমেন্ট যেগুলো আছে সেগুলো যদি আপনার ঠিকঠাক মতো না থাকে, ইনসুলেশন যদি ঠিকমতো না থাকে, এবং আপনার বাসার ডিজাইন যদি স্টার রেটিং ক্রাইটেরিয়া মিট না করে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি যে অনেকের বাসার কাছে দেখা যায় যে কিচেনের কাছে একটা জানালা থাকে, কিন্তু সেই জানালাটা ওপেনেবল না, একটা ফিক্সড একটা উইন্ডো দিয়ে রাখছে, এটা কিন্তু মানে কখনই কমপ্লাই করে না, হয় লুবার থাকতে হবে বা স্লাইডিং উইন্ডো থাকতে হবে, এটা কিন্তু ভেন্টিলেশনের জন্য অনেক এফিশিয়েন্ট আর কি। আপনার যে সিলিং ডাউন লাইট থাকে সেই সিলিং ডাউন লাইটগুলো কিন্তু ফায়ার রেটেড হতে হবে। তো এই সমস্ত ব্যাপারগুলো লক্ষ্য রাখা খুব দরকার। এবং আমি যেটা বলবো যে আপনি যে কোনো কিছু নিচ্ছেন, আপনি অনেক এক্সপেন্সিভ একটা সিস্টেমের মধ্যে দিয়ে আছেন, তো সব কিছু আপনি দেখবেন, এবং আপনার কোনো কোয়ারি থাকলে আপনি আর্কিটেক্টকে জিজ্ঞেস করতে পারেন, যারা সাস্টেনেবিলিটি প্রফেশনাল যিনি এই অ্যাসেসমেন্টটা করেছেন তার কাছেও আপনি পৌঁছাতে পারেন যে

0: সোলার প্যানেল আমি বলবো যে নাও ইট ইজ এভরি ওয়ান মিনিমাম 5 to 10 kilowatt ইউজ করছে। তো এগুলো যদি আপনার বাসায় না থাকে, অনেকে হয়তো সাজেশন দিবেন যে কম আছে বা নাই, এগুলো কিন্তু লিগালি দরকার কমপ্লাই করার জন্য।
1: ধন্যবাদ হাসান ভাই, আসলে এই ইনফরমেশনগুলো আমার আমার ধারণা আসলে অনেকের কাছেই ওইভাবে নাই, হয়তো অনেকেই সচেতন হবে আপনার কথাটা জানার পরে।
2: ধন্যবাদ স্বাধীন ভাই, তো খুব সুন্দর একটা আলাপ আলোচনা হচ্ছে। তো আমি বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে হাসান ভাই তার বিল্ডিং সাস্টেনেবিলিটি কাজের পাশাপাশি উনি বেশ ক্যারিয়ার মেন্টরশিপ নিয়ে বেশ অনেক কিছু কাজ করে থাকে। যেহেতু আমরা এইগুলো নিয়ে কথা বলছি এবং আমরা জানি যে আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ক্যারিয়ার করতে অনেক ইচ্ছুক, তো হাসান ভাই ওদিকে যদি আমরা আসি, আপনি বেশ লেখালেখি করেন এবং আমরা হয়তো ব্রিসবেনবাসীরা অনেকেই জানি যে আপনি রিসেন্টলি একটা বই লিখেছেন অস্ট্রেলিয়া ক্যারিয়ার, এটা বাংলা ভাষায় অনুমানিত। তা আপনি যদি এই বইটার ব্যাপারে একটু বলেন আমাদেরকে এবং এটার ফিডব্যাক আপনি ইতিমধ্যে কীরকম পেয়েছেন?
0: ধন্যবাদ মুশফিক। অনেক অস্ট্রেলিয়া ক্যারিয়ার আসলে আমার একটা 3 নম্বর বেবির মতো, আমার 2টা বাচ্চা, বাট ইট ইজ মাই বেবি। এই জন্য আমি বলি যে বইটা লিখতে আমি একজন খুবই স্লো লেখক, যে গত 8 বছর ধরে বিভিন্ন সময়ে যা লিখেছি বা ওয়ার্কশপ করেছি বা অন্যদের কাছে যতটুকু শুনেছি বা অন্যদের অভিজ্ঞতা যতটুকু শুনেছি বা আমি নিজে যতটুকু শেয়ার করেছি বা বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দিয়েছি ওইভেনে, সেগুলোকে সংকলিত করে লেখা। তো একটু বলি যে লেখার পিছনে একটাই কারণ ছিল যে আমি যে ক্যারিয়ার মেন্টরিং করি দেশে বিদেশে, অনেকে ফোনে বা অনলাইনে বা জুমে মিটিংয়ে আমি যে সময়গুলো দিয়েছি, তো সেগুলো থেকে আমার মনে হয়েছে যে অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারের ব্যাপারে কাউকে আধা ঘন্টা বা 1 ঘন্টায় বোঝানো সম্ভব নয়। এগুলোকে সংকলিত করে যদি আমি কোথাও রাখি, সে বইটা থেকে কেউ যদি পড়ে তাহলে সেটা একটা গাইডবুক এবং সেটাকে নিয়ে সে এক্সপ্লোর করতে পারবে। অবশ্যই যে কেউ চাকরি পান সেটা তার নিজের যোগ্যতায়, যে কেউ ইন্টারভিউতে ডাক পান বা এগিয়ে যান বা প্রমোশন পান বা একাডেমিকভাবে এগিয়ে যান নানাভাবে বা চাকরিতে এগিয়ে যান, এটা তার ব্যক্তিগত অর্জন। কিন্তু সেখানে গাইড করার মতো যদি একটা কোনো ডকুমেন্ট থাকে, সেটা থেকেই আমার এই ভাবনা থেকে অস্ট্রেলিয়ান ক্যারিয়ার বইটা করা। আর দ্বিতীয় অংশ যেটা বলবো যে ফিডব্যাক, হ্যাঁ গত 2 বছর যাবত এই বাংলা বইটা সম্পর্কে অনেক ফিডব্যাকে আমি ভার্বালি বা লিখিতভাবে পেয়েছি। তো সবাই একটা কথা বলেছে যে আমার দ্বিতীয় বইটা কখন আসছে, তো আমি এই অ্যান্সারটা এই মুহূর্তে দিতে পাচ্ছি না, এই কারণে যে ওই যে বললাম আমি একজন স্লো লেখক এবং আমি কিছুটা ভেবে লিখি যে কি হবে। তবে একটা ইচ্ছা আছে যে এটাকে ইংলিশ ভার্সন করার, কিন্তু সেটাও কোন এক্সটেন্টে করব সেটা নিয়েও আমার মনের মধ্যে একটা ডিলেমা চলছে, যে এটাকে কি এভাবেই রাখবো না আরও বেশি কন্টেন্ট দিয়ে অন্যভাবে লিখবো কি না, কারণ কন্টেন্ট তো অনেকে পড়ে ফেলেছে। তো ওইটা নিয়ে কাজ চলছে এখন ইংলিশ বইটা নিয়ে, এটুকু বলবো। তো ওভারঅল ফিডব্যাক ভালো, অনেকেই বলছেন যে এটা ইংলিশ ভার্সন হলে এখনকার জেনারেশনে অনেকে পড়তে পারবে যারা বাংলা পড়তে পারে না, তো এটাও আমার মাথায় এখন আছে আর কি। ধন্যবাদ।
2: খুব চমৎকার একটা কথা বললেন হাসান ভাই। আমরা জানি যে মানে এরকম বই আমাদের অনেক লোকজন অনেক ভাই বোনেরা আছে বাংলাদেশে এবং অন্যান্য জায়গায় যারা বাংলাতে পড়তে তারা আরও কমফোর্টেবল, তারা এটা পছন্দ করে। তো আমার জানার মতে ক্যারিয়ারের উপরে বই হয়তো বা অনেকই আছে, ইংলিশে আছে, ইউটিউবে অনেক রকমের ভিডিও আছে, কিন্তু বাংলাতে এরকম সংরক্ষিত অস্ট্রেলিয়া ফোকাসড কোনো বই আমি এ পর্যন্ত দেখিনি। তো এই জিনিসটা আমি ডেফিনেটলি মনে করি যে অনেক মূল্যবান একটা জিনিস। তো ভাই আপনি আরেকটা খুব সুন্দর কথা বললেন যে আপনি ক্যারিয়ার মেন্টরিংয়ের সাথে সাথে আপনি কিছু ওয়ার্কশপেরও কাজ করেছেন, তো আমার মাথায় একটি মানে একটা প্রশ্ন আসলো যে আমরা যেহেতু সাস্টেনেবল বিল্ডিংস নিয়ে কথা বললাম এবং আমরা চিন্তা করলাম যে অনেকে এখানে চাইলে যোগদান করতে পারে, তো আপনার কি ভবিষ্যতে এরকম কোনো পরিকল্পনা রয়েছে যে ধরেন আপনার এই সেক্টরকে নিয়ে আপনি যদি কোনো ক্যারিয়ার ওয়ার্কশপ বা ইন জেনারেল যদি কিছু করতে পারেন যাতে আমাদের দর্শক শ্রোতা বা যারা ইচ্ছুক তাদের কোনো লাভ হবে?
0: হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন এবং আলোচনা মুশফিক। আমি অবশ্যই মনে করি, তো এখানে যেটা হচ্ছে যে ওয়ার্কশপগুলো আগে কোভিডের আগে হতো ব্যাবের মাধ্যমে, বুয়েটিয়ান্স ইন কুইন্সল্যান্ডের মাধ্যমে বা UQBDA বা QUTB এর মাধ্যমে, এদের মাধ্যমে ওনাদের মাধ্যমে অনেক ওয়ার্কশপ হয়েছে, তো সবই ক্যারিয়ার বিষয়ক। তো ব্যাবের সঙ্গেও আমি কাজ করেছি। তো একটা ইচ্ছা আছে যে শুধু আমি নয়, যদি এরকম ওয়ার্কশপ কয়েক ঘন্টাব্যাপী করা যায় যেখানে হয়তো আমার জন্য একটা স্লট থাকলো 15-20 মিনিটের, আমি বিল্ডিং সাস্টেনেবিলিটি নিয়ে বললাম, অনেক যারা ক্যারিয়ার এনথুসিয়াস্টিক তারা হয়তো জানলো, আমার সঙ্গে যারা আরও অনেকে আছেন, বড় ভাই ছোটো ভাই আছেন, অনেক সুন্দর সুন্দর জায়গায় কাজ করেন, প্রফেশনালি অনেক এগিয়ে গেছেন, তারাও তাদের টপিকগুলো নিয়ে বলতে পারে,

0: কিছু রিক্রুটারও আসলো, তো বর্তমান ব্যাবের কমিটিকেও আমি বলতে চাই যে তারা এই ব্যাপারটা ভেবে দেখতে পারেন। আমি মনে করি যে ব্রিসবেনের শুধুমাত্র স্টুডেন্টরা না, প্রফেশনাল এবং তাদের ছেলে মেয়েরা এবং ওভারঅল অনেকেই হয়তো আগ্রহী হবেন শোনার জন্য, ভবিষ্যতে প্ল্যান করার জন্য, বা তারাও হয়তো এই ব্যাপারে আগাতে চান। তো এই ব্যাপারটা আমার মনে হয় যে একটা বড় অর্গানাইজেশন লাইক ব্যাব এগিয়ে আসতে পারে আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য।
1: জি অবশ্যই হাসান ভাই, এটা খুব সুন্দর একটা কথা, এবং আমরা বিগত বছরে দেখেছি যে ব্যাবের যে সমস্ত যে যারা কমিটিতে ছিল তারা কীরকম পরিশ্রমের সঙ্গে নানান রকমের আয়োজন করে আমাদেরকে উপহার দিয়েছেন, কিন্তু ডেফিনেটলি তারা এবং ভবিষ্যতে যে কমিটি যারা আসবেন তারা ডেফিনেটলি এখানেও এই এই এই কাজ জিনিসপত্র নিয়েও তারা ইভেন্ট অর্গানাইজ করে আমাদেরকে আরও সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে অন্যান্য ইভেন্ট যেগুলো আমাদের নর্মাল ইভেন্ট ওগুলোর সাথে সাথে। তো আমরা মনে হয় এই এই পর্যায়ে আরেকটা গানের দিকে চলে যাই, তো সাজিদ ভাই আপনি যদি যেতে চান।
2: হ্যাঁ অবশ্যই।

0: শ্রোতা, গানের পরে আবার ফিরে আসলাম আজকের বাংলা অনুষ্ঠানে। শুনছেন রেডিও ফোর এবি 98.1 FM থেকে। হাসান ভাই এবং মুশফিক ভাই সাথে আছেন স্টুডিওতে। হাসান ভাইয়ের ক্যারিয়ার নিয়ে, বই নিয়ে কথা হচ্ছিল এবং আমি একটা লাইভ ফিডব্যাক দিতে চাই ওখানে। বিশেষ করে ইন্টারভিউ টেকনিক সম্পর্কে আমার মনে হয় একটা চ্যাপ্টার পুরো আছে। আমি আমি আমি পড়েছি বইটা, এবং যারা নতুন অস্ট্রেলিয়ায় চাকরি খুঁজছে আসলে তাদের জন্য ওই অংশটা খুবই হেল্পফুল। কারণ আমরা হয়তো যারা, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসে এখানে চাকরি অ্যাপ্লাই করছে, অনেক কিছুই নতুন এবং এখানে কীভাবে করতে হয় একটা অ্যাপ্লিকেশন সেটা জানাটা খুব জরুরি। অনেক অনেক রকম কথা বলে, অনেক সময় মাথায় থাকে না, বাট একটা জায়গায় ডকুমেন্টেড অবস্থায় পাওয়া যাবে এই বইটার মাধ্যমে। পার্সোনালি হাসান ভাইকে অনেক থ্যাঙ্কস। এবং আসলে এই এই ওই কন্টেন্টগুলোর অনেকগুলোই আসলে রেডিও প্রোগ্রামের সাথে থাকার কারণে হাসান ভাইয়ের কাছ থেকে আমি আরও অনেক আগেই পেয়ে গিয়েছিলাম। তো আমি আমি প্রিভিলেজড আর কি এ ব্যাপারে। তো এই এই প্রসঙ্গে প্রসঙ্গে যখন কথা হচ্ছিল, আসলে আমাদের বর্তমান ক্যারিয়ার বলি, আমাদের একাডেমিক লাইফ বলি, আমাদের দৈনন্দিন জীবন বলি, এআই একটা বড় অংশ নিয়ে নিচ্ছে এবং পজিটিভ নেগেটিভ দুই ধরনের প্রভাবই ফেলছে। তো এখন এই যে ক্যারিয়ারের প্রোগ্রেশন বলি বা ক্যারিয়ারের শুরু করার যে প্রিপারেশন, এইখানটাতে এআই এর সঠিক ব্যবহার সম্পর্কে আমাদের শ্রোতাদেরকে আসলে কিছু বলবেন, যেহেতু আপনি এই অঙ্গনে আপনি আছেন এবং ক্যারিয়ার মেন্টরশিপের কাজও করে থাকেন।
1: ধন্যবাদ সাজিদ, সুন্দর আর একটা প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই এআই আমরা এখন মানে সবাই ইউজ করছি, যে শুধু অ্যাপ্লিকেশনে নয়, অফিসিয়াল কাজেও আমরা ব্যবহার করছি, দৈনন্দিন অনেক কিছুতে ব্যবহার করছি, স্টুডেন্টরা ব্যবহার করছে। তো আমি এটাকে পজিটিভ হিসেবেই দেখি যে না, আমরা ব্যবহার করব, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমি এটা কীভাবে ব্যবহার করছি এবং আমি সেই সঠিক ব্যবহারটা জানি কি না। কারণ আমি যে কোশ্চেনগুলো করছি বা যে ডকুমেন্টগুলো আপলোড করছি বা একই কন্টেন্ট আমি ব্যবহার করছি, সেই কন্টেন্টগুলো কিন্তু সবাই ব্যবহার করছে। তো একজন এমপ্লয়ার যখন দেখেন একটা অ্যাপ্লিকেশন বা একটা সিভি বা একটা সিলেকশন ক্রাইটেরিয়া, তিনি কিন্তু বুঝে ফেলেন যে এটা এআই দিয়ে লেখা, এটা একজন ক্যান্ডিডেটের লেখা না। এবং উনি বিশেষ করে মাল্টিকালচারাল আমাদের সম্পর্কে তাদের একটা ধারণা এমনিতেই আছে যে এত সুন্দর করে লেখা, এটা কখনো কারো ইয়ে হতে পারে না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনি ব্যবহার করবেন, কিন্তু ব্যবহার করার আগে আপনার যে ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো, লেখাগুলো আপনি নিজের মতো করে লিখেন এবং তারপরে আপনি সেটাকে পলিশ করতে পারেন। পুরোপুরি এআই নির্ভর হওয়া এই মুহূর্তে যাবে না, কারণ আপনি যা কিছু আপলোড করবেন সেটা কিন্তু আরেকজনের কাছে অবশ্যই চলে যাচ্ছে, তো সেখান থেকে কিন্তু সহজেই ধরে ফেলা যায়। দ্বিতীয়ত আমি বলবো যে আপনার যে ডকুমেন্টগুলো সেগুলো আপলোডের ক্ষেত্রে খুবই সাবধানী হবেন। যদি সেরকম অথেন্টিক ডকুমেন্ট হয়, বিশেষ করে অফিসিয়াল কাজে, আপনি এআই ওইভাবে অফিসিয়াল অ্যাপ্রুভাল না থাকলে আপনি ব্যবহারটা করবেন না। এবং আপনার নিজের যদি কোনো ডকুমেন্ট থাকে, সেটাকে পার্শিয়াল আকারে আপনি কন্টেন্ট লিখে বা কপি পেস্ট করে আপনি দেখতে পারেন, কিন্তু কখনোই ফুল ডকুমেন্ট আপলোড করবেন না। এটা আপনার সিকিউরিটি রিস্ক এবং আপনার কন্টেন্টের রিস্ক, তো এই দিকটাতে সতর্ক হওয়া বেশ প্রয়োজন।
0: জি, মানে আরেকটু আমি যদি সোজা করে বলি, আসলে এআইকে নিজেদের স্লেভ হিসেবে রাখতে হবে, নিজেদের এআই এর স্লেভ হয়ে যাওয়াটা আসলে মানে বিপদ ডেকে আনতে পারে।
2: হ্যাঁ, একদমই সঠিক কথা। আমি আমার মনে আসছিল যে মানে জিনিসটা আসলে আমরা যেই কাজই করি না কেন, আমাদের কাজটার অথেন্টিসিটিটা বজায় রাখতে হবে। এআই একটা টুল, এটা একটা টুল হিসাবেই থাকবে, এটা আমাদের উপরে কন্ট্রোল নিয়ে নিতে পারবে না, আমাদের অথেন্টিসিটিটা সবসময় থাকবে। তো হাসান ভাই, আমরা সুন্দর একটা আলোচনা করছি, তো আমরা আপনার বইয়ের দিকে যদি ফিরে আসি, আপনি ফিডব্যাকের ব্যাপারে বলছিলেন, আপনি লোকজন চাচ্ছে যে এটা ইংরেজিতেও যাতে অনুবাদ হয়। আমি এমনি চিন্তা করছিলাম যে আমরা তো বাংলাদেশে সবাই জানি যে আমাদের বইমেলা বেশ বিখ্যাত, আমরা সবাই খুব ওটার ভক্ত। তো এরকম যদি ধরেন আয়োজন আগামী চলতি বছরে বা তারও পরে, যদি ধরেন আমরা ব্রিসবেনে যদি আমরা এরকম একটা আয়োজন করতে চাই, তাহলে এটার ব্যাপারে কি আপনার কোনো পরিকল্পনা বা কোনো সাজেশন রয়েছে?
1: হ্যাঁ, ধন্যবাদ মশফিক, একটা সুন্দর একটা প্রশ্ন। তো আমি এটার সম্পর্কে একটু বলি যে এই বছর আপনারা সবাই হয়তো জানবেন যে আলোকবর্তিকা বইঘর, সেটার মূলত সূত্রপাত প্রথমে শিল্পী রহমান আন্টি, ওনার হাত ধরে আর কি, উনি প্রথমে একটা প্রপোজাল, তাহসিন আলী আমাদের ছোটো ভাই ব্রিসবেনে পরিচিত, ব্যাবের সাবেক প্রেসিডেন্ট, ওনার মাধ্যমে একটা প্রপোজাল প্রথমে আমার কাছে আসে যে হাসান ভাই আপনি কি একটা স্টলের আয়োজন করতে পারেন কয়েকজন লেখককে নিলে মিলে আর কি। তা আমি তখন শিল্পী হান্টির সঙ্গে কথা বলি এবং ব্রিসবেনের অনেক প্রখ্যাত লেখক আছেন, যেমন মহিবুল ভাই দেশে এবং বিদেশে বেশ জনপ্রিয়, মুস্তাফিজুর রহমান টিটু ভাই এখানে আছেন, দিলতাজ আন্টি আছেন, দিলতাজ রহমান ওই দিক থেকে আছেন, কাদির ভাই কবিতা লেখেন। তা আমি ওনাদের সবার সঙ্গে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে আমরা একটা স্টল নিই ব্যাব বৈশাখী মেলায় এবং ব্যাবকে অসংখ্য ধন্যবাদ, তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন। তো এবারে বইমেলায় আমি দেখেছি যে শুধু আমাদের বই নয়, ব্রিসবেনে এবং পুরো কুইন্সল্যান্ডে অন্যান্য লেখক যারা আছেন, যেমন আদিল আঙ্কেল ছিলেন, ডানা মির্জা ছিলেন, শাহ ইমরুল নামে একজন নতুন লেখক আছেন, তো এরকম আরও অনেকেই লেখা আছে বই, তারা বইগুলো দিয়েছেন এবং আমাদের স্টলে অনেক লোকজন এসেছে, অনেকে বই কিনেছেন বা আগ্রহ প্রকাশ করেছেন। তো সেখান থেকে আমি বলতে পারি যে আগামী কয়েক বছর হয়তো আমরা আরও একটু ক্রাউডটা দেখতে চাই যে আমাদের দর্শক প্রিয়তা কেমন। অবশ্যই আমাদের দর্শক প্রিয়তা আছে, ইন্ডিভিজুয়াল লেখকদের বই অনেকেই হয়তো পার্সোনালি সংগ্রহ করে থাকেন, তো এরকম করে চলতে থাকুক কয়েক বছর, তারপরে হয়তো আমরা আরও পরবর্তী পরিকল্পনাতে যেতে পারবো। এবং লেখকরা সবাই একমত যে বাংলাদেশ থেকে কিছু বই তারা নিয়ে আসবেন ব্রিসবেন এবং কুইন্সল্যান্ডের পাঠকদের জন্য।
2: খুব চমৎকার একটা ইনিশিয়েটিভ, আমি নিজেও ব্যাপকে ধন্যবাদ জানাই, আমি ওটাতে যেতে পারিনি কিন্তু ডেফিনেটলি আমি ওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখেছি। তো আমি এমনি চিন্তা করছিলাম যে মানে আমরা বাংলাদেশের বই অবশ্যই রাখবো, বাংলা বই অবশ্যই রাখবো, কিন্তু আপনার মতে কি আমাদের এরকম আমাদের বিশেষ বাংলাদেশি কমিউনিটির জন্য কি অস্ট্রেলিয়ার থেকে কোনো বই আমরা রাখতে পারি যাতে আমরা অস্ট্রেলিয়ার ব্যাপারেও জানতে পারি বা অস্ট্রেলিয়ার ব্যাপারে রেলেভেন্ট কিছু কি রাখা যায় এরকম?
1: হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা ধীরে ধীরে হয়তো ওই দিকেও মানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বইয়ের দিকেও আমরা কথা চিন্তা করতে পারি, তবে এটা শুধুমাত্র মানে আমার একক ডিসিশন না, আমাদের এখানে সব লেখকরাই আছেন, তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এটা কীভাবে সামনের দিকে যাবে, তো এটা একটা আলোচনার বিষয় আর কি। তো আমাদের ইচ্ছা আছে যে দেশি বিদেশি বই লেখকদের বই সেখানে হয়তো থাকবে, তবে একটা কথা না বললেই নয় যে আমাদের বেশিরভাগ মানে ক্রাউডটা হচ্ছে বাংলাদেশি, তো বাংলা বইয়ের প্রতি একটু আগ্রহটা সবার বেশি, তো সেদিকটাও আমার মাথায় রাখতে হবে আমার কাছে মনে হয়।
2: এটা এটা স্বাভাবিক, এটাই ইয়ে হওয়ার কথা। ধন্যবাদ হাসান ভাই, আমরা তাহলে আরেকটা গানের দিকে চলে যাই, এরপরে আমাদের যে গানটা রয়েছে।

0: শ্রোতা, আবার ফিরলাম গানের পরে। এবং প্রত্যেকবার আসলে গানের পরে আমি আসছি একটা একটা করে কোয়েশ্চেন নিয়ে। হাসান ভাই, আপনাদের আলোকবর্তিকা নিয়ে কথা হচ্ছিল, খুবই আমি বলবো সাহসী উদ্যোগ এবং মহান উদ্যোগ এবং ভালো উদ্যোগ, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো এই প্রসঙ্গ ধরেই একটা প্রশ্ন বা একটু আলোচনার ক্ষেত্র থেকে যায় যে আসলে আমরা তো আমাদের যে এভলিউশন হচ্ছে,
1: হ্যাঁ,
0: পড়ার ক্ষেত্রে, বই পড়ার ক্ষেত্রে, একটু উদাহরণ দিয়ে যদি তুলনা করি গানের সাথে, একসময় গানের ক্যাসেট, মিডি ক্যাসেট ছিল, তারপরে সিডি, সিডির পরে MP3।
1: হ্যাঁ,
0: এখন আসলে কেউ আর নিজের সংগ্রহে কোনো গান রাখে না, সব ওই ইউটিউব বা স্পটিফাই থেকে গান শুনছে। এবং ওই সিডি ক্যাসেট আসলে এখন একটা ওই অ্যান্টিক কালেক্টেবল হয়ে গেছে। ঠিক তেমনিভাবে এমন হয়তো পৃথিবী থেকে যাচ্ছে, যদিও বই পড়া, হার্ড কপি, এটা একটা অন্যরকম অনুভূতি, তারপরেও মানুষের পড়ার অভ্যাস আসলে চেঞ্জ হয়ে গেছে।
1: অবশ্যই,
0: ট্যাবে পড়ছে, ফোনে পড়ছে, কিন্ডেলে পড়ছে। তো এই যে অনলাইন সংস্করণ, আপনাদের আলোকবর্তিকা নিয়ে আপনারা কাজ করছেন, এই ইভলিউশনের সাথে আপনাদের যাওয়ার প্ল্যানটা কী, যে আপনারা কি অনলাইনেও প্রকাশ করার কথা ভাবছেন বা মাথায় আছে, পরিকল্পনা করছেন? আরেকটা আরেক ধাপ এগিয়ে গেছে এখন বিশ্ব, আসলে অডিবল চলে এসেছে, মানুষ এখন আসলে আর অনেক ক্ষেত্রে বই পড়ছে না, রাস্তায় যাওয়ার পথে, ট্রেনে যাওয়ার পথে একটা বইয়ের অডিবল শুনতে শুনতে চলে যাচ্ছে। ইউটিউবে বিভিন্ন চ্যানেল তৈরি হয়ে গেছে যারা আসলে বইয়ের অডিবল প্রকাশ করে যাচ্ছে। তো এটা নিয়ে আপনার প্রথমত আমি জানতে চাই আপনার ভাবনাটা কি, আপনি এই এভলিউশনটাকে কীভাবে দেখেন এবং এর সাথে তাল মিলিয়ে আপনাদের পরিকল্পনাটা কি?
1: অনেক সুন্দর একটা প্রশ্ন সাদিত। তা আমি যেটা বলবো, যে আমি আমার পক্ষ থেকে বলি, এটা হয়তো ইন্ডিভিজুয়াল লেখকরা হয়তো এক একজন এক একভাবে দেখেন, কারণ সবারই একটা ফিলোসফি আছেন এবং তারা যেভাবে দেখেন। এবং অবশ্যই আমি মনে করি যে সবাই তো প্রযুক্তির সাথে সাথে চলছেন, হার্ড কপিতেও লিখছেন, কেউ কেউ হয়তো এটা কিন্ডেলে দিচ্ছেন। আপনি হয়তো জেনে থাকবেন যে অনেকে এখন অ্যামাজনে পাবলিশ করেন। এটার কারণ হচ্ছে যে যার দরকার হার্ড কপি, সে হার্ড কপি নিবে, যার দরকার PDF, সে আইপ্যাডে বসে থেকে বা কম্পিউটারে বসে থেকে পড়বে। তো আমি, আমার কাছে যেটা মনে হয় যে আমি একমত যে প্রযুক্তির সাথে সাথে হয়তো আমার এগিয়ে যেতে হবে, ইন ফিউচারে হয়তো অডিবল ভার্সন অথবা PDF কপিটা আসবে, কিন্তু হার্ড কপিও কিছু থাকবে, দুটোর সংমিশ্রণই থাকবে। আর আলোকবর্তিকা থেকে ইন ফিউচারে যদি এরকম কোনো কিছু হয়, তবে এটা হয়তো ইন্ডিভিজুয়াল লেখকদের একটা ইয়ে হবে যে তারা এটাকে কীভাবে নেবেন বা সেভাবে করবেন কি না। তবে আমি মনে করি যে হ্যাঁ, যে কেউ করতে পারেন, কারণ ওয়ার্ল্ড এখন ওইভাবেই যাচ্ছে। আর এখন অডিবল এখন অনেকেই শুনে, গাড়ি চালিয়ে যাওয়ার সময় বা বাসায় অথবা কোয়াইট টাইম। তো আমি মনে করি যে এটা একটা ভালো একটা উদ্যোগ। এবং আমাকে অনেকে বলেছে যে আপনার বইয়ের এরকম কোনো কপি আছে কি, বা এরকম ইভেন হাফ অ্যান আওয়ার অ্যান্ড ওয়ান আওয়ারের একটা কোনো কিছু কি আছে। আমি বলি যে না, এই মুহূর্তে আমি করিনি, তবে ইন ফিউচারে যদি মনে হয় তাহলে আমি অবশ্যই করব। তা আমি মনে করি যে এটা একটা পজিটিভ সাইড আর কি।
2: জি, ধন্যবাদ হাসান ভাই, সাদাত ভাই। আমি এমনি আপনার বইটার ব্যাপারে ভাবছিলাম, তা আমি এমনি চিন্তা করছিলাম ভাই, আপনি যদি বলতে পারেন যে আপনার বইয়ের কোন অংশটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে, এবং আমাদের দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য যদি আপনি কয়েকটা লাইন একটু পড়ে শোনান।
1: অনেক সুন্দর একটা প্রশ্ন। এবং মুশফিক, আসলে পুরো বইটাই তো একটা গাইড আমার কাছে, পুরো বইটাই ওই যে বললাম আমার বেবির মতো। মানে আমার কাছে মনে হয় যে আমি যেটা তৈরি করেছি সেটা সাথে আমার ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু এর সাথে জড়িত। তারপর আমি কিছু লাইন হয়তো বই থেকে পড়ে শোনাতে পারি, আমি জানি না হয়তো কতখানি ভালো লাগবে দর্শকদের কাছে, তবে কয়েকটা লাইন এক দুই মিনিটের মধ্যে আমি চেষ্টা করবো শেষ করতে, অতক্ষণ হয়তো লাগবেও না। তো ক্যারিয়ারের বইটাতে ক্যারিয়ারের প্ল্যান নিয়ে সেকশন 2.6 যে লেখা আছে, যে ক্যারিয়ারের প্ল্যান থাকা বলতে কি বোঝায়, তা আমি সংক্ষেপে একটু বলি আমার বই থেকে 49 নম্বর পৃষ্ঠাতে। আপনার ক্যারিয়ার প্ল্যান একটি রোড ট্রিপের মতো। ধরুন আপনি সিনিক ভিউ দেখতে বের হয়ে জানেন না কোথায় কোন নির্দিষ্ট গন্তব্যে আপনি চলে যাচ্ছেন। চলার পথে দুটি গন্তব্য আসতে পারে, এক আপনি নিজে পছন্দ করবেন, অথবা আপনার হঠাৎ কোনো পছন্দ করতে হতে পারে। আপনি যদি গন্তব্য না ঠিক করেন, তাহলে আপনার গন্তব্য আরেকজনের হাতে থাকবে, যিনি আপনাকে নিয়ন্ত্রণ করবেন। এমন কিছু সফল লোকজন আছেন যারা গন্তব্য নিজেই ঠিক করেন, আপনি কি এই গ্রুপের মধ্যে পড়েন? আর যদি গন্তব্য না থাকে, তাহলে আপনি নিজেই জানেন না আপনার শেষ লক্ষ্য কি, তাহলে কেন প্ল্যান থাকা দরকার তা বুঝতে পাচ্ছেন। আরেকটু বলি এই অংশের সঙ্গে জোর দিয়ে। সো রোড ট্রিপের কথায় যদি আসি, আপনার গন্তব্য GPS এ সেট করলেন, গাড়ি চালাচ্ছেন কিন্তু মাঝের চলার পথ এবং গন্তব্য দুটিই অপরিচিত আপনার কাছে। তবে দূরের এই যাত্রায় আপনি কোথাও একটু বিশ্রাম নেবেন, একটু খাবেন বা মাঝখানে পথে কোথাও আপনি থাকবেন, এরকম কিছু একটা প্ল্যান করা উচিত। আপনি যদি কোনো প্ল্যান না করেন তাহলে যাত্রাটি সহজ হবে না। প্ল্যান অনুযায়ী চলতে গিয়ে আসবে ছোট বড় সমস্যা বা সাময়িক অসুবিধা, যেমন পথ হতে পারে আঁকাবাঁকা, উঁচু নিচু, সংকীর্ণ, যেখানে ধীরে চলতে হবে, হঠাৎ কোনো রোডওয়ার্ক বা দুর্ঘটনার জন্য বিকল্প রাস্তায় যাওয়া বা বিলম্ব হওয়া, আর এই জন্য কিছুটা বাড়তি সময় আপনাকে রাখতে হবে আপনার প্ল্যানে। আবার এরকম হতে পারে যে সিনিক ভিউ দেখতে গিয়েছেন, তা দেখার আগে আরও একটি স্থান আপনাকে বেশ মুগ্ধ করেছে, তাই আপনি যাত্রা পরিবর্তন করলেন। যেমন যা হতে চেয়েছিলেন তা হওয়ার আগে এমন একটি অপশন আসলো, তাতেই আপনি বেশ খুশি হলেন এবং সেই অপশনেই থেকে গেলেন। অবশ্যই প্রত্যেকের চলার পথ আলাদা, আপনি নিজে কিছু গবেষণা করে বের করতে পারবেন যেভাবে আপনি এগোতে চান।
2: ধন্যবাদ হাসান ভাই, খুবই সুন্দর আমরা একটা অ্যানালজি শুনলাম যে আমরা মানে ক্যারিয়ারটাকে কীভাবে একটা লং ড্রাইভ এবং একটা জার্নির মতন আমরা দেখতে পাই। আসলে আমাদের জীবনে ক্যারিয়ারটা কোনো স্প্রিন্ট না, এটা একটা ম্যারাথনের মতো এবং একটা লং ড্রাইভ বা জার্নির মতন, যেখানে আমরা স্টপ নিয়ে এবং আমরা সময় নিয়ে এটাকে সুন্দর করে আমরা সাজাই এবং এটিকে নিয়ে এগিয়ে যাই। তো হাসান ভাই, দেখতে দেখতে আমাদের আলাপ আসলে আমরা অনেক কিছুই কথা বলার আছে কিন্তু আমরা আস্তে আস্তে সময়ের শেষ প্রান্তে চলে আসছি। তো আমাদের শ্রোতাদের জন্য যদি আপনি শেষ কোনো বার্তা দিতে চান এবং বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আপনি কি বলে আজকে শেষ করবেন?
1: ধন্যবাদ মুশফিক আবারও। আমি যেটা বলবো যে আমি শুধুমাত্র লেখক হিসেবে বলছি না, আমার যেটা মনে হয় আর কি, যে আমি যখনই সুযোগটা পাই শুধু ক্যারিয়ার বিষয়ে বই না, মাঝে মধ্যে হয়তো উপন্যাস পড়ি, মাঝে মধ্যে গল্প পড়ি, সম্প্রতি পড়েছি কখনো আমার মাকে আনিসুল হকের লেখা, আমাদের এখানে অনেক স্বনামধন্য লেখক আছেন, মহিবুল ভাইয়ের লেখা, শিল্পী আন্টির লেখা এবং দিলদাস রহমান লেখা আছেন, বই আছে, টিটু ভাইয়ের বই লেখা আছে। তো আমার একটু একটু করে সবার বই একটু একটু করে পড়া হচ্ছে, তা আমি এটা হয়তো অবসর সময়ে ঘুমোতে যাওয়ার আগে পড়ি বা আমার কাছে যখন কিছুটা কোয়াইট টাইম থাকে আমি কিছুটা সময় করে পড়ি। তো এটা আমাকে একটা মানসিক প্রশান্তি দেয়, আমার কাছে মনে হয় যে একটা একটা আমার মেন্টাল মনের খোরাক। তো আমি এটা বলবো যে আপনারা বই পড়ুন, আমাদের বাচ্চারা দেখি যে আমি অনেক বাচ্চারা এখানে লাইব্রেরি থেকে অনেক বই পড়েন, তো বই সংগ্রহ করেন এবং হলিডে টাইমে অনেকেই সংগ্রহ করেন, তো আমাকে দেখে ভালো লাগে যে আমি হয়তো ইংলিশ এত বেশি পড়ি না, তো সেটা আমাকে একটা ভালো ফিলিংস দেয় যে না বাচ্চারা পড়ছে। আমি বলবো যে আপনারা পড়ুন, পড়লে আপনার সেই সময়টা ভালো থাকবে, আপনি জানবেন, আপনি আগ্রহী হবেন। এবং আরেকটা ব্যাপার বলবো যে বই সংগ্রহ করতে, তা আপনার পছন্দের লেখায় সংগ্রহ করতে পারেন এবং আপনি যেটা জানেন সেটা অন্যদেরকে জানাতে। আমি মাঝে মধ্যে বলি যে আমি নিজেকে নলেজ শেয়ারার বলি, হ্যাঁ আমি হয়তো কম জানি কিন্তু কম জানাটাই আমি শেয়ার করি, আমি এটুকু বলবো। আরেকটা বলবো যে আমাদেরকে সাপোর্ট করুন, এখানে ব্রিসবেনের লেখকদেরকে তাদের বই সংগ্রহ করুন, উৎসাহ দিন, আমাদের সাথে থাকুন।
2: খুবই সুন্দর একটা বার্তা দিলেন হাসান ভাই, আসলে আমাদের সময়ের লিমিটেশনের কারণে আমরা আজকে আরও অনেক কিছু কথা বলতে চাচ্ছিলাম কিন্তু সবসময় হয় না, কিন্তু আমরা আশা করি যে আপনি আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন এবং এরকম আরও অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে আপনার সঙ্গে আমাদের আলাপ আলোচনা করার সুযোগ হবে। তো আমি শেষ করার আগে আমার নিজের একটা ব্যক্তিগত কথা বলতে চাই যে আসলে আমি নিজেও জানতাম না যে আমাদের ব্রিসবেনে এরকম গুণীবাণী লেখক রয়েছেন যারা বাংলায় সুন্দর লিখতে পারেন। তো হাসান ভাইকে আবারও ধন্যবাদ উনি এই ইনফরমেশনটা শেয়ার করার জন্য। আর আমি বলতে চাই যে হাসান ভাই যেমন বললেন যে অল্প জেনেই আমরা ওটাকে শেয়ার করি, আমিও সেরকম অল্প জেনেই ভাই আজকে যেহেতু আমাদের কাছে শেয়ার করেন আমি কিন্তু জানতে পারলাম যে আমাদের ব্রিসবেন এরকম বাংলায় লেখক অনেকে রয়েছেন। তো অবশ্যই সবাই আমরা তাদেরকে সাপোর্ট করব, তাদের বই আমরা পড়ব। এবং এর আগে যে আমরা আলোচনাটা করছিলাম ভাই যে বললেন যে এআই এর যুগ, যেহেতু এআইকে একটা টুল হিসাবে ইউজ করতে হবে, আমি অনেক সময় দেখি যে মানুষ এখন চেষ্টা করে যে বইয়ের পুরোটা না লিখলেও বেশ অনেক অংশ তারা এআই দিয়ে লেখার চেষ্টা করে। আমি বলি বলবো যে এটা ভালো প্র্যাকটিস নয়, কিন্তু ভাইয়া ভাই যেটা বললেন যে নিজের নিজের মতন করে লেখে এটাকে ডেভেলপ করে তারপর এআইকে দিয়ে ওটাকে এডিট করা যায়। এবং আমি আরেকটা জিনিস দিয়ে শেষ করতে চাই যে আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে লেখালেখি কিন্তু অনেক জোর রয়েছে এবং আমাদের অনেক বিখ্যাত লেখক রয়েছে, এটা আমার আলাদা করে কিছু বলতে হবে। আমাদের ওই রিডিং বা রাইটিং কালচারটা খুব সুন্দর এবং আমরা ইচ্ছা করলে আমরা যারা বর্তমানে আছি আমাদের যাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তারা যদি আরও বেশি বেশি করে বাংলায় পড়ে বাংলায় লেখে তাহলে আমাদের এই সুন্দর যে চর্চা সুন্দর যে ঐতিহ্য এটা আমরা অস্ট্রেলিয়াতে আরও বড়োভাবে তুলে ধরতে পারবো। আমি এটা বলে শেষ করব। আমি সাদেদ ভাইকে বলছি আপনিও যদি দরকার আমাদেরকে কিছু ক্লোজিং রিমার্কস দেন।
0: না জি, থ্যাংক ইউ মুশফিক ভাই। আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই একটা ঘটনায়, যে বই পড়ার ব্যাপারটা হাসান ভাই বললেন, আসলে মনের খোরাকের পাশাপাশি আসলে বর্তমান সময়ে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বই পড়াটা আসলে অনেকটা ওষুধের মতো।
1: হ্যাঁ,
0: কারণ আমরা এই যে এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই শর্ট রিলের যুগে আমরা আসলে এমনভাবে আসক্ত হয়ে যাই, নিজেদের সময়টাকে এমনভাবে আমরা আসলে নিজেরাই নষ্ট করে ফেলি। আমাদের গবেষণায় দেখা গেছে যে আমাদের এগুলো দেখতে দেখতে এটার সাথে বেশি অ্যাটাচ থাকতে থাকতে আমাদের আসলে অ্যাটেনশন স্প্যান কমে গেছে। আমরা কিন্তু এখন আর অনেক ক্ষেত্রেই অনেকেই একটা আড়াই ঘন্টার সিনেমা দেখতে পছন্দ করি না, আমরা একটা এক মিনিটের রিল দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ওই এক ঘন্টার একটা নাটক দেখব বা আড়াই ঘন্টার মুভি দেখব আমরা অনেক সময় ধৈর্যহীন হয়ে যাই, ফাস্ট ফরওয়ার্ড করে দেখে ফেলি। তো এই যে একটা, এটা আসলে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য আমি বললাম যে বই পড়াটা আসলে আমাদের একটা ওষুধ হিসেবে আসা উচিত এবং আমাদের প্রতিদিনই বই পড়া উচিত। এবং এক্ষেত্রে যেভাবে আমাদের ওই অ্যাটেনশন স্প্যান যেটা আমরা লুজ করছি ওইটা ফিরে পাওয়ার সম্ভাবনাও থাকে, প্লাস ওই যে আরেকটা কথা যে আসলে যখন পড়ছি তখন যেতটুকু জানতে চাচ্ছি তার বাইরেও আসলে অনেক কিছু জানার আছে বা অনেক কিছু শেখার আছে, সেই জিনিসগুলোও অর্জন করার একটা সুযোগ আমাদের সামনে থাকে।
1: হ্যাঁ, তো সাজিদ আমি জাস্ট ক্লোজ করার আগে আরেকটু কমেন্টস করতে চাই, মনে হয় আরেকটা গান শুনে আমি এসে লাস্ট একটা কমেন্টস বলি, বাচ্চাদের ব্যাপারে কিছু কথা বলবো আর কি।
0: হ্যাঁ।

0: শ্রোতা, গানের পরে আবারও ফিরে আসলাম। সাথে হাসান ভাই আছেন এবং মুশফিক ভাই আছেন। হাসান ভাই, বই নিয়ে কথা বলছিলাম। আমাদের এখানে ব্রিসবেনে বা প্রবাসে অস্ট্রেলিয়ায় বলি, অনেক ক্ষুদে লেখকও কিন্তু আছে যারা লেখালেখি করছে বা করতে চাচ্ছে। তাদের কি কি সুযোগ আছে? আমার এই, যেহেতু আপনি আলোকবর্তিকার সাথে যুক্ত আছেন, এই জন্য আপনাকে কোয়েশ্চনটি করা।
1: হ্যাঁ, অবশ্যই, খুব সুন্দর একটা প্রশ্ন। এবং আমি খুব সম্প্রতি লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, গোলকোস্টে একটা বাচ্চা, উনি লিখেছেন একটা ইংলিশে একটা বই লিখেছেন। সে বইটা সম্ভবত কিন্ডেল আকারে, আমার যতটুকু জানা, আমি ডিটেলসটা এখনও জানি না। তো সে বইটা হয়তো অ্যামাজন থেকে হয়তো পাবলিশ করা বা অন্য কোথাও থেকে। তো খুবই ভালো উদ্যোগ যে বাচ্চারা লিখছেন। ব্রিসবেনেও হয়তো এরকম দু একটা কানেকশন থেকে এরকম শোনা যাচ্ছে যে তারাও বই প্রকাশে আগ্রহী। তো এখানকার বাচ্চাদের যেটা হয় যে তারা হয়তো বইটা ইংলিশেই লিখছেন, কারণ এটা ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা বলবো আর কি। বাংলাটা হয়তো এখনও ওই লেভেলে আসেনি, তবে আমি এটাকে স্বাগত জানাই যে তাদের লেখালেখির চর্চাটা থাকুক, বই পাবলিশ হোক। আমি সবাইকে বলি যে বাচ্চারা লিখলে তারা অ্যামাজনে পাবলিশ করতে, কারণ বাচ্চারা আইপ্যাডে বই পড়তে পছন্দ করে অনেক সময় দেখা যায়। তবে কিছু হার্ড কপি রাখা যেতে পারে। আমি এই উদ্যোগটাকে আসলেই ইয়ে করি, প্যারেন্টসরা সবাই আগ্রহ দিবেন, উৎসাহ দিবেন, এবং উৎসাহ দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করবেন যে এই কাজটা করলে অনেক ভালো হয় এবং অন্য বাচ্চারা অনুপ্রাণিত হবে এবং তাদের বইগুলো সংগ্রহ করতে পারবে।
0: এবং আসলে আমাদের, আমি যদি একটু তুলনা করি আসলে আমাদের শৈশবের সাথে বা কৈশোরের সাথে, আমাদের কিন্তু ওই বই জমানোর একটা অভ্যাস ছিল এবং বই একজনের কাছ থেকে নিয়ে পড়ার অভ্যাস ছিল, নিয়ে না দেওয়ার অভ্যাসও ছিল। বাট এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। একটা ভালো জিনিস ছিল আসলে। আমরা অনেক সময় ইভেন দেখা গেছে যে ওই নন্টে ফন্টে বলি, কমিকের বইগুলো আমরা আসলে ভাগাভাগি করেও কিনতাম এক সময়। আমাদের ওই আগ্রহের জায়গাটা ওখানেই ছিল যে পড়তে হবে, কার কাছে থাকুক সেটা বড় কথা না, পড়া হচ্ছে এটাই বড় কথা। তো শ্রোতা, আজকের অনুষ্ঠানে হাসান ভাই সময় দিয়েছেন, মুশফিক ভাই সময় দিয়েছেন, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ বিজনেস বাংলা রেডিওর স্টুডিওতে আজকে আসার জন্য। আমরা একেবারেই শেষ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে। আশা করি শ্রোতাদের ভালো লেগেছে আপনাদের আলাপ আলোচনা আজকের অনুষ্ঠানে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিদায় নেওয়ার আগে।
1: ধন্যবাদ সাজিদ, ধন্যবাদ মুশফিক, ধন্যবাদ বাংলা, ব্রিসবেন বাংলা রেডিও।
2: ধন্যবাদ সাজিদ ভাই, ধন্যবাদ হাসান ভাই, আমার আসে খুবই ভালো লাগলো। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমি আপনাদের সঙ্গে যুক্ত হব।
0: জি, অনেক ধন্যবাদ। শ্রোতা, ব্রিসবেন বাংলা রেডিও আপনাদের রেডিও। এই রেডিওতে আমরা সবসময় চাই স্টুডিওতে আপনারা আসবেন, কমিউনিটির সদস্য যারা আছেন, আপনারা আসলেই আমাদের অনুষ্ঠান আরও বৈচিত্র্যপূর্ণ হবে এবং যারা শ্রোতা আছেন তাদেরও শুনতে ভালো লাগবে। আজকের মতো আমরা এখানেই শেষ করব। আগামী বুধবার ঠিক রাত 8টায় অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। শেষ করব একটি গান দিয়ে। সম্প্রতি নগরবাউল জেমস অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনিতে কনসার্ট করে গেছেন। আমরা যারা ব্রিসবেনে আছি আমাদের সেই সৌভাগ্য হয়নি জেমসকে লাইভ শোনার। আজকের অনুষ্ঠান আমরা জেমসের একটি গান দিয়ে শেষ করছি। জেমসের অনেক পুরনো একটি গান, অনেকেই হয়তো জানেন, নস্টালজিয়ার মতো অনন্যা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্রিসবেন বাংলা রেডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।